0: কি দিনে এলাম আজকে নোটেনশন বিউটি সোপ মুসলমান হতে পারা খাচ্ছে মুসলমান চিকম দিন এবাদ আছে এবাদ চানাই গেছে এবাদ মা পরে বিলকুল মনো রক্ষা হয়ে খাচ্ছে পাতা না লাগি বিলকুল মুসলমান দেগা সাবুন চিকম দিন লম্বা বলে হাসে মখলা সুনো তো পারা হ্যাঁ কল কুর কে ইউজ কে বলে হাসে নোটেনশন বিউটি সোপ তীর মজিদার সাবুন চিজ জরুরি ইউজ কে জরুরি ইস্তেমাল কি বিয়া মত ফিডব্যাক হর কে বলে হাসে নজবান মে মুজে ইস্তেমাল কে রেজাল্ট ইস সানেগা সিদি রেজাল্ট হে বিয়া মত রক বলে হাসে بالکل خیر خریت چی تاسو چرنګي او شی اوسی اته ولا خبره کې وای چی ته کوت کولې ټاګل چې ته ولا به چرنګي شی جوړي برابرۍ الحمدللہ ہوشیار سڑے پروگرام انتظار پروگرام بروسی مینی نشہ پتا سو رچی
1: چکے لگولے
0: جیپ کے اچھا والے وا